0: ओडिया भक्ति गीत शुणुले शिल्पी भिकारी चरण बल गीत रचना करते अलख विश्वाल संगीत सरोज नंद आकाशवाणी बलांगीर एथर शुणु चासर हाल उपस्थापना तेजराज धरुआ
1: গছর মঞ্জি চের ডাল বা পতরকে বিহনভাবে ব্যবহার করা যায়সি। বিহন বা মঞ্জি হি ফসলর মূল হয়। মঞ্জি নু আরম্ভ হেসি গছর জীবন। মূল মঞ্জি ঠিক নি রহলে গজা হেবারটা গছ বড়বারটা ফল হেবারটা বাধা হেসি। সেথির লাগি মঞ্জি বিষয়টি আমি সচেতন হবার নিহাতি দরকার আয়। বুনবার আগরু বিহন বাছবারটা অতি জরুরি আয়। ঠিক বিহন বাছি নি পারলে আমাকে গোটে ঋতু বা গোটে বছর হরাবারকে হেসি। এটা আমার লাগি অনেক ক্ষতিকারক হেসি। ঠিক বিহন ব্যবহার নি কলে গজা বাহারি নিথায়। গজা বাহারলে বি গছ হুষ্ফুষ্ট হয়ে নিথায়। খাদ্য সার দেলে বি গছ ভল করে বড়ি নিথায়। ফসলে অধিক রোগ পোক হওয়া অমল সময়াতে আকপজ হওয়ারটা আর অমল কমি বি যাইসি। এসব অসুবিধা নি হবার লাগি আমাকে ঠিক বিহন ব্যবহার করবারকে হবা। কেতেটা দিক প্রতি আমাকে নজর দেবারকে হবা। নিজের অঞ্চল লাগি অনুমোদিত কিসম ব্যবহার করুন। অন্য জেলা বা রাজ্যে ভল অমল দেওয়ার কিসম নিজের অঞ্চলে ভল অমল হবা ভাববারটা ঠিক নেইসি। কেতেটা কিসম আছে যাহার গোটে নির্দিষ্ট ঋতুটি ভল হেসি। সেটির লাগি ঋতু অনুযায়ী ফসল কিসম বাছুন। বিহন বুনলা বেলে ইতার কিসম প্যাকিং তারিখ আর কেতে দিন যায় ব্যবহার করি হবা ই কথা দেখুন। বেশি পূর্ণা বিহন কিনবার উচিত নেইসি। ভল কোম্পানির বিহন কিনলে ঠকামি রু আমি নি পড়ু। প্যাকিং বা সিল করাইবার বিহন কিনবারটা ভল। নিজের বিহন ব্যবহার করুলে এটা হুষ্টপুষ্ট আর নিরোগা হবার সঙ্গে ইথু যেটা ভল গজা হবা সে উপরে নজর দেবারকে পড়বা। হুষ্টপুষ্ট বিহনরু ভল গজ বাড়ছি। বিহন ব্যবহার করুবার আগরু ইতার গজা পরীক্ষা করে নেওয়াটা ভল। কেতটা অঞ্চলে কিছু নির্দিষ্ট রোগ পোক বহুত হিসাবে দেখা যাইসি। এসব রোগ বা পোক সহি পুথবার বিহন কিসম ব্যবহার করবার দরকার। ভল কিসমর লক্ষণ মানে হেলা এটা অধিক অমলক্ষম হইতিবা, ইতার ভল গজা হবার ক্ষমতা থিবা, এটা নিরোগা আর নিরোড়া হইতিবা, ইথি ঘাসমঞ্জি তথা অন্যান্য জিনিস মিশি নিথিবা, বিহন জনিত রোগ জীবাণু তথা পোকর অন্ডা নিথিবা, দেখবারকে এটা একা ভলি দেখা যাওয়া, মা গছর গুণ ইথি প্রকাশ পৌধুয়া। আর গোটে কথা বি আমার চাষী ভাই বোন মানে নিহাতি জানবারকে পড়বা যে বিহন বিশোধন।

গীতরচনায় শরেন্দ্র, সঙ্গীত শঙ্কর জয় কিষাণ। এথর সঙ্গম কথাচিত্রে লতা মঙ্গেশকর, মুকেশ ও মহেন্দ্র কপুর।

কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, কথাচিত্র সিলসিলা, গীত জাভেদ আখতার, সঙ্গীত শিব হরি।

গীতিকার হসরত জয়পুরী ও সঙ্গীত শঙ্কর জয়কিষণ, কথাচিত্র হরিয়ালি ও রাস্তা, দ্বৈত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ও মুকেশ।

কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ও কিশোর কুমার, কথাচিত্র কভি কভি, গীত রচনা সাহিল লুধিয়ানবি, সঙ্গীত

কথাচিত্র পথর কে সনম, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ও মুকেশ, গীতিকার মজরু সুলতানপুরী, সঙ্গীত লক্ষ্মীকান্ত।

0: বাদ্যায়ন কার্যক্রমের প্রচার করলো হিন্দি কথাচিত্রর গীত। আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্র।
1: গাঁ হেউ বা সহর, ওড়িশাবাসীঙ্ক পাইঁ খুশির খবর।
2: কণ কহুনু,
1: ছাতরে সোলার প্যানেল লাগিব, 1,38,000 পর্যন্ত সবসিডি বি মিলিব।
2: আউ ইলেকট্রি বিল,
1: বিদ্যুৎ বিল সঞ্চয়র নুয়া সম্ভাবনা আনিছি পিএম সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা।
3: जन जन का रखे ध्यान टीबी मुक्त भारत अभियान। जन जन का रखे ध्यान टीबी मुक्त भारत अभियान।
4: निक्षय मित्र तो हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
5: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
3: जन जन का रखे ध्यान टीबी मुक्त भारत अभियान।
4: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं, स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जाएं।
6: প্রধানমন্ত্রী সূর্যঘর মাগণা বিজুলি যোজনা বিদ্যুৎ বিল হ্রাস করা সহ পরিবেশকু মধ্য সুরক্ষিত করে পারিবে। এহা সহিত উভয় কেন্দ্র ও রাজ্য সরকারক তরফরু 1,38,000 টাকা পর্যন্ত সাবসিডি পাইবে। আজি হি পিএম সূর্যঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু।
7: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কু কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
8: প্রধানমন্ত্রী সূর্যঘর মাগণা বিজুলি যোজনা, এই যোজনার লক্ষ্য বিদ্যুৎ বিল

0: জাতীয় ক্যারিয়র সেবা পোর্টাল এবং ই শ্রম পোর্টাল মাধ্যমে শ্রম ও নিযুক্তি ক্ষেত্রে হয়েছিবা ডিজিটাল আধারিত সার্বজনীন ভিত্তিভূমি বিকাশ উপরে আলোকপাত করেছন্তি। ভারতীয় রেলবাই রেল স্টেশন গুড়িকরে যাত্রীমানক সুরক্ষা নিমন্তে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার যাঞ্চ আরম্ভ করেছি। এই পদক্ষেপর লক্ষ্য হয়েছে বর্তমান থিবা অগ্নি নিরাপত্তা ব্যবস্থার মূল্যাঙ্কন করিবা এবং যাত্রী সুরক্ষা বৃদ্ধি ও রেল সম্পত্তির সুরক্ষা পাই আবশ্যক ব্যবস্থা করিবা। রেল মন্ত্রণালয় দেইথিবা সূচনা অনুযায়ী স্টেশন কোঠা বৈদ্যুতিক স্থাপন এয়ার কন্ডিশনিং এবং বায়ু চলাচল ব্যবস্থা জরুরীকালীন প্রস্থান এবং অগ্নি নির্বাপন উপকরণ সমেত সমস্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা ভিত্তিভূমিগুড়িক যাঞ্চ করা যিব। 2026 বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আজিঠারু আরম্ভ হেউছি। উদ্ঘাটনী ম্যাচে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা পরস্পরক ভেটিবে। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্টাডিও আজটেকাঠারে এই ম্যাচ ভারতীয় সময় রাতে 12:30 আরম্ভ হব। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো মিলিতভাবে চলিত বর্ষ ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করুছন্তি। জুলাই 19 তারিখ পর্যন্ত চালিবাকু থিবা এই প্রতিযোগিতার চলিত বর্ষ সবুঠারু অধিক 48টি দেশ অংশগ্রহণ করুছন্তি। মোট 104টি ম্যাচ খেলা যিব। সেথিরে 72টি গ্রুপ পর্যায়ে এবং 32টি নকআউট পর্যায়ে ম্যাচ অন্তর্ভুক্ত। অংশগ্রহণ করুথিবা দেশগুড়িকু 12টি গ্রুপরে বিভক্ত করা যাইছি। মুখ্য সংবাদগুড়িকু পুনিথরে। নয়াদিল্লিস্থিত রাষ্ট্রপতি ভবনরে প্রধানমন্ত্রীঙ্ক অধ্যক্ষতায় জারি রহিছি নীতি আয়োগের 11তম পরিচালনা পরিষদ বৈঠক। কৃষকমানে হেউছন্তি দেশর খাদ্য সুরক্ষা, পুষ্টিসার ও সমৃদ্ধির মূলদুয়া কহিলে প্রধানমন্ত্রী। দেশর সীমাবর্তী অঞ্চলগুড়িকরে আকাশবাণী ও দূরদর্শনর প্রসারণকু অধিক সশক্ত করিবা পাই গ্রহণ করাযাউছি স্বতন্ত্র ব্যবস্থা কহিলে সূচনা ও প্রসারণ মন্ত্রী। কেতেক স্বতন্ত্র বর্গর ইথানল মিশ্রিত পেট্রোল উপরে ছাড় হল কেন্দ্রীয় উৎপাদ শুল্ক এবং আজিঠারু আরম্ভ হেউছি 2026 ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতা। সংবাদ শেষ হলা।
1: This is Akashwani and I am Valsa Williams with the midday news. The headlines. Prime Minister Narendra Modi stresses collective efforts of center and states key to realizing Vikasit Bharat vision. Chairs 11th Governing Council meeting of Niti Aayog in New Delhi. Information and Broadcasting Minister Ashwini Vaishnav says government making efforts to strengthen Akashwani and Doordarshan coverage across border regions. Inaugurates 20 kilowatt FM transmitter in Rajasthan's Jaisalmer. Centre waives excise duty on certain variants of ethanol blended petrol. Another TMC MP, Prakash Chikwaraik, resigns from Rajya Sabha. First made-in-India Airbus C-295 aircraft completes maiden test flight from Vadodara. Iran announces closure of Strait of Hormuz following US strikes. And sports fans across the globe await month-long football spectacle as FIFA World Cup kicks off in Mexico City tonight. Prime Minister Narendra Modi has said that despite the world passing through a period of uncertainty and instability, India continues to advance on its growth trajectory with confidence and determination. Chairing the 11th Governing Council meeting of Niti Aayog at Rashtrapati Bhavan in New Delhi, Mr. Modi said, as India progresses towards achieving the vision of Vikasit Bharat, the collective responsibility of the centre and states becomes even greater. The Prime Minister highlighted that creating the right ecosystem for the country's youth through quality education, demand-driven skilling and employment opportunities must remain a priority. He said India has signed free trade agreements with many countries to create new opportunities for growth and exports. The Prime Minister said women-led development is a cornerstone of the vision of Vikasit Bharat. He said, from farming and startups to science and innovation, Nari Shakti is contributing across the domains. The meeting is deliberating on measures to promote entrepreneurship, enhance skilling, and create sustainable employment opportunities across the country. The theme of this year's meeting is Inclusive Human Development for Vikasit Bharat at 2047. The meeting has brought together chief ministers and lieutenant governors from across the country to discuss the inclusive human development framework anchored around four core pillars. These are foundational human capital and future-ready skills, productive employment, entrepreneurship and decentralized growth, health, nutrition and well-being, and equity and dignity for all. Union Information and Broadcasting Minister Ashwini Vaishnav today virtually inaugurated a 20 kilowatt FM transmitter at Ramgarh in Rajasthan's Jaisalmer district during a program held at the Akashwani premises in Jaipur. With this addition, the total number of FM transmitters in the state has risen to 39. The new transmitter will provide radio coverage within an 80 kilometer radius in border areas, providing people access to a wide range of information, educational content and entertainment programs. Addressing the gathering, Union Minister Vaishnav said special arrangements are being developed to strengthen Akashwani and Doordarshan coverage across the country's border regions from Kashmir to Kutch, with new FM transmitters and broadcasting infrastructure being set up. The minister said the plan is to provide comprehensive coverage across the entire border belt of the country, stretching all the way from Kashmir.
2: Today, our new 20 kilowatt FM transmitter was launched in Jaisalmer, which will cover not only the district but also surrounding regions. About an 80 kilometer radius and nearly 20,000 square kilometers. This is a significant step forward.
1: Mr. Vaishnav called for transforming the overall framework of Prasar Bharati, stressing the need for a digital-first and hyper-local approach to keep radio relevant in the technology era. He also underlined the importance of connecting local artists and artisans with broadcasting platforms. The event was attended by Jaipur MP Manju Sharma, Prasar Bharati Chairman Prasoon Joshi and Akashwani Director General Rajiv Kumar Jain, among other senior officials. The government has waived excise duty on certain variants of ethanol-blended petrol. In a notification, the Union Finance Ministry announced that petrol blended with 22%, 25%, 27% and 30% ethanol have been exempted from central excise duty. The ministry said all four fuel grades will now attract a nil rate of excise duty. The move is aimed at strengthening India's ethanol blending program, which seeks to reduce dependence on imported crude oil, cut carbon emissions and enhance demand for domestically produced ethanol. The centre has issued an advisory about the growing threat of cyber criminals using artificial intelligence to bypass security systems and target financial infrastructure. According to the advisory issued by the Indian Cyber Crime Coordination Centre under the Ministry of Home Affairs, cyber criminals are increasingly using AI to create realistic deepfake videos and synthetic identities. These technologies are being exploited to bypass facial authentication, liveness verification, video KYC processes, account recovery systems, and unauthorized access to financial and digital services. This is Akashwani giving you the news. For quick news updates round the clock, follow us on our X handle at AIR News Alerts, and for details of stories and more, log on to our website www.newsonair.gov.in and download News on AIR app. Welcome back to the Midday News. Civil Aviation Minister Ram Mohan Naidu today expressed happiness over the maiden test flight of the first Made in India Airbus C-295 from Vadodara in Gujarat. In a social media post, Mr. Naidu said this is more than just an aircraft taking to the skies. It also reflects the country's growing capabilities in aerospace manufacturing. The Civil Aviation Minister also congratulated Airbus, Tata Advanced Systems, the Indian Air Force and all the engineers, technicians and workers on the achievement. Trinamool Congress MP Prakash Chek Baraik has resigned as a member of the Rajya Sabha. He has sent his resignation letter to Rajya Sabha Chairman C.P. Radhakrishnan. Earlier, Trinamool Congress leaders and Rajya Sabha members Shukendu Shekhar Rai and Sushmita Dev had resigned from both the Rajya Sabha and the party. Prime Minister Narendra Modi has expressed gratitude to his Singaporean counterpart, Lawrence Wong, New Zealand counterpart, Christopher Luxon, former Japanese Prime Minister Fumio Kishida, and Guyana President

মেজর মাইনর বিষয়ে বাছি পারবে। ইতার ছড়া আপ্রেন্টিসশিপ এমবিবিএড ডিগ্রি পাঠ্যক্রম লাগি ভিল ছাত্রছাত্রী মানে আবেদন করে পারবে। স্নাতক পাঠ্যক্রমকে আইবা জুলাই 10 তারিখ তক মূল করবারকে বিভাগ তরফ লক্ষ্য রখা যাইছে। পানিপাগ রাজ্যে আইবা 3-4 দিন ভিতরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা আসিবারে বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ অনুমান করা যাইছে। পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে রাজ্যর পাখাপাখি সবু জিলান কাল বৈশাখীর বলে আইবা 24 ঘন্টা ভিতরে হালকা নু মধ্যম ধরনের বর্ষা হইপারে। বৌদ্ধ সহিতে 14টা জিলান জবর বর্ষা হইকি 50-60 কিলোমিটর বেগতি ধুকা হবার সম্ভাবনা অছে। আইবা 2 দিন ভিতরে দিনর সবুজহ তাপমাত্রা থেকে কেনসি পরিবর্তন নাইন, তার উত্তর 2-3 ডিগ্রি তাপমাত্রা কমিপারে বলে কেন্দ্র তরফ কুহাযাইছে। সিয়াড়ে কাল বৈশাখীর বলে রাজ্যের কেতেটা জাগান বর্ষা হয়েছে। গলা 24 ঘন্টা ভিতরে রেড়াখোল সবু নুয়েকা 29 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। শেষে মুখিয়া খবর ফের গায়ে নূদিল্লীর নীতি আয়োগর 11 নম্বর পরিচালনা পরিষদ বৈঠক টি অধ্যক্ষতা কলে প্রধানমন্ত্রী। কহিলেন ভারত আত্মবিশ্বাস আদৃঢ়তার সহিত বিকাশর রাহাতি আগে বড়ুচি। ডবল ইঞ্জিন সরকার লাগি ওড়িশা অর্থনীতি বরখস হচ্ছে কহিলেন মুখ্যমন্ত্রী। ওড়িশার গোটে রাজ্যসভা আসন লাগি নির্দ্বন্দ্ব নির্বাচিত হলে বিজেপি প্রার্থী দেবাশিষ সামন্তরায়। আর 24 ঘন্টা ভিতরে রাজ্যের 14টা জেলার জবর বর্ষা লাগি সতর্ক সূচনা জারি কলা পানিপাগ বিজ্ঞান কেন্দ্র। আজর আঞ্চলিক খবর ইন শেষ হল। জুহার।

0: বিষয়ী ও উপস্থাপনায় মু সুভাষ চন্দ্র শতপথী। ভারতমালা পরিযোজনা অধীনরে নির্মাণাধীন রায়পুর বিশাখাপাটনা অর্থনৈতিক করিডর দক্ষিণ ওড়িশার বিকাশক নূয়া দিগ দেব বলে আশা করা যাচ্ছে। প্রায় 465 কিলোমিটার দীর্ঘ এই 6 লেন বিশিষ্ট গ্রিনফিল্ড রাজপথ ছত্তিশগড়, ওড়িশা ও আন্ধ্রপ্রদেশকে সংযোগ করিব। নবরঙ্গপুর জেলা দেই প্রায় 116 কিলোমিটার রাস্তা অতিক্রম করুথবা এই প্রকল্পর অধিকাংশ কার্য শেষ পর্যায়ে পৌঁছিছি। প্রকল্প পরিচালক প্রকাশ কুমার সূচনা অনুসারে আসন্তা বর্ষ সুদ্ধা এহাকু সম্পূর্ণ করিবাক লক্ষ্য রখা যাইছি।
1: इस परियोजना के कंप्लीट होने के बाद लोगों को बहुत सारा फायदा होने वाला है, जैसे कि ये जो मतलब इंडस्ट्रियल बेल्ट है छत्तीसगढ़ है से विशाखापट्टनम का जो माइंस का जो कन्वीनियंस है वो बहुत ही इजी हो जाएगा, और जो ट्रेवल टाइम है जो अभी की 12 घंटा लग रहा है वो घट करके 6 घंटा हो जाएगा, जिससे कि लोगों को जो समय और गाड़ी का मेंटेनेंस है मैंने उसकी भी बचत होगी। तो इसमें जो ओडिशा वाला पार्ट है वो हमारा जून 2026 तक कंप्लीट हो जाएगा, लेकिन जो नेबरिंग स्टेट है जैसे कि छत्तीसगढ़ है, आंध्र प्रदेश है, उसमें भी टनल का काम चल रहा है जो कि काफी मैंने एडवांस स्टेज में है, और एक्सपेक्टेड है कि मार्च 2027 तक फुल्ली ऑपरेशनल हो जाएगा।
0: रायपुर विशाखापाटना कॉरिडोर कार्यक्षम हेले दुई शहर मध्यरे दूरता प्राय 597 किलोमीटर रु कमी 465 किलोमीटर हेब এবং যাত্রা সময় 12 ঘণ্টার হ্রাস পাই 5 রু 6 ঘণ্টা হব। এ খনিজ কৃষিজাত ও জঙ্গলজাত দ্রব্যর পরিবহনকু সুগম করা সহ বিশাখাপাটনা বন্দর সহ সিধাসলখ সংযোগ স্থাপন করিব। বুদ্ধিজীবী রমেশ সাহু এহাকু নবরঙ্গপুর ও কোরাপুট ভলি আদিবাসী অঞ্চল পাই বিকাশর এক নূয়া মাইল খুঁট বলে মত দেইছন্তি।
2: ভারতমালা আপনকর বিশাখাপাটনারু আরম্ভ করি রায়পুর পর্যন্ত যাচ্ছে। এই ভারতমালা প্রজেক্টরে ওড়িশার 2টি জেলা কোরাপুট এবং নবরঙ্গপুর 225 কিলোমিটার কভর করিব। সাধারণত কোরাপুট জেলার নবরঙ্গপুর জেলার লোকমানে মেডিকাল গ্রাউন্ডরে এবং বিজনেস পাই রায়পুর এবং বিশাখাপাটনা উপরে নির্ভর করিথান্তি। এই যোজনা আরম্ভ হলে নিশ্চিত ভাবে এই অঞ্চলের লোকমানে স্বাস্থ্য ক্ষেত্রে, ব্যবসায় ক্ষেত্রে, গমনাগমনরে লাভবান হবে এবং এই অঞ্চলের অর্থনীতি বৃদ্ধিরে সহায়ক হব। এণু নিশ্চিত ভাবে বিশাখাপাটনা রায়পুর ভারতমালা যোজনা ইয়ে নরেন্দ্র মোদীঙ্কর গোটে বহুত লাভদায়ক যোজনা, ইয়ে অঞ্চলের লোকঙ্কর উন্নতি পাই বিকাশ পাই ইয়ে কামরে আসিব। এণু এই অঞ্চলবাসীঙ্ক তরফরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশেষ করে আমার যে অছন্তি কেন্দ্র সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরিঙ্কু বহুত বহুত কৃতজ্ঞতা জ্ঞাপন করুছু।
0: বিশ্ব পরিবেশ দিবস অবসরে নবরঙ্গপুর জেলায় মা কে নাম এক পেড় অভিযান অন্তর্গত ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা মুখ্য চিকিৎসালয় পরিসরে আয়োজিত কার্যক্রমে বিধায়ক তথা জেলা যোজনা কমিটি অধ্যক্ষ গৌরীশঙ্কর মাঝি বৃক্ষরোপণ করেছিল। সেইপরি 12 বাটালিয়ন পক্ষর আয়োজিত কার্যক্রমে কমান্ডাট নন্দকিশোর কুমার প্রসাদ এবং অন্যান্য অধিকারী ও জবান যোগ দিয়েছিলেন। রাজ্য সরকারক 2 বর্ষর সফল শাসন ও বিকাশমূলক উপলব্ধিকু জনসাধারণ নিকটে পৌঁছাইবা নবরঙ্গপুর জেলা পরিষদ সম্মিলনী গৃহরে জেলাপাল ডক্টর মহেশ্বর স্বাইঙ্ক অধ্যক্ষতায় এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকাশর ধারা ওড়িশা সারা শীর্ষক কার্যক্রম আসন্তা 12 তারিখর জেলার আরম্ভ হব। এই অবসরে প্রদর্শনী, কর্মশালা, হিতাধিকারী সম্মিলনী ও বিভিন্ন সচেতনতা কার্যক্রম আয়োজন করা যাবে। নবরঙ্গপুর জেলাপাঙ্ কার্যালয়ের রবি ধান সংগ্রহ প্রক্রিয়া নেই এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলাপাল ডক্টর মহেশ্বর স্বাইঁ কেবল যোগ্য পঞ্জীকৃত চাষীঙ্কু ধান ক্রয় করা, অনিয়মিততা ও জালিয়াতি বিরোধে কড়া পদক্ষেপ নেওয়া এবং সরকারি নির্দেশাবলী কড়াকড়ি পালন করা অধিকারী নির্দেশ দিয়েছেন। জেলা হালচাল আজ এত আসন্তকাল জেলা হালচালে শুনেপারে নয়াগড় জেলা সম্পর্কের।

0: দাদা জোহার।
1: জোহার ভাই, জোহার জোহার
0: দাদা।
1: হ্যাঁ বাবু,
0: দেখুন দেখুন বর্ষাটা পলে আলা।
1: হ্যাঁ কহুছেন তো বাবু, পানপাক বিভাগ বলে বর্ষা জলদি পলে আবা বলিকিরি।
0: হয় হয়,
1: বাকি দেখো যাহা আমার দিহিক যেতকি গলানো বলত,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: দেখা যাচ্ছে যে আমার অঞ্চলটি ই মৌসুমি বায়ুর বর্ষাটা আমার অঞ্চলটি কম হয়।
0: হ্যাঁ চাষি হেতির লাগি তো টিকে ঠকি দেলা বলছন।
1: হ্যাঁ আমার অঞ্চলটি চাষ এসি বাবু লঘুচাপর বর্ষাটি।
0: হয় হয় হয়।
1: হ্যাঁ লঘুচাপ বর্ষা ঠিক হলে আমার অঞ্চলর চাষ ঠিক হেসি, যদি লঘুচাপ বর্ষা ঠিক নাই হলা বলে লোক কহেছন এসুর ঠকি দেলা বলছন। আর তো কথা হচ্ছে আমার যাহা বি হো বর্ষা এলা বলি জানলা যেতবে চাষর প্রস্তুতি তো আমি করবাকে পড়বা নেই, তারপরে খালি ধান দুরা কর্মি বলে তো নাই হুয়ে না, তুন শাক পনিপরিবা টিকে তো করবা পড়বা বর্ষা দিনর লাগি।
0: না না কথা আছে বল, সবু আড়ু নি দেখলে ব্যবস্থা নাই করলে ঘরটা চলবা কেনতা কি দাদা?
1: দেখো বাবু, বহুটে লোক সিদ্ধিনিয়া পনিপরিবাকে ঠকাই থিসন।
0: হয় হয়।
1: কিন্তু কথা হচ্ছে বর্ষা দিনে বি এটা বহুটে পনিপরিবা আছে যেটা আমার চাষি ভাই চাষ করে পারবে, কিন্তু তার লাগি ঠিক বিহন আর ঠিক প্রস্তুতিটে দরকার, বুঝল কি নি?
0: আর বিহন যেতবে আনিকি খেতে পকাউছু খরচাটি করুছু বল তো বিশোধন টিকে বি করবার কথা, আর গজা পরীক্ষাটা নিহাতি ধ্যান দিয়ে করবার দরকার দাদা।
1: হ্যাঁ গজা যদি পরীক্ষা করে দি পারমা বলে আমার লাগি আর বেশি নুকসান নে পড়ে কি পোলা বি উবাটে নেই যায়।
0: হয় হয় হয়।
1: কিন্তু পনিপরিবা চাষতি চাষি ভাই মানে বিহন যেকে যেতকি গুরুত্ব দেবার কথা, তার নু অধিকা গুরুত্ব দেবার কথা প্রস্তুতি কি।
0: হয়
1: চাষর প্রস্তুতি ঠিক থিলে চাষী ভাইকর কেনসি রকমের অসুবিধা নাই হুয়ে।
0: যে দাদা।
1: হ্যাঁ বাবু,
0: কথা তো বঢ়িয়া হিসাবে নেইছ বল তো উখরেইছ, এহেদে চাষ সমিয়া আসিগলান প্যান কাঁই টিকি বি পড়ুছে, হেলে ই যেন কথা পকাল কার সাঙ্গে গোটে কথা হেতা কেন আজ্ঞা গোটে সাঙ্গে বলে
1: কাম করু বাবু।
0: হ্যাঁ
1: আমার যেন কৃষি বিজ্ঞান কেন্দ্র ঠানে অছন ফার্ম ম্যানেজর।
0: হ্যাঁ হ্যাঁ
1: সাগরিকা মুনা আজ্ঞা।
0: আচ্ছা
1: বহুত থর আমার নিকে আইছন। তাকে নিকে ফোনটে লগাও আর কথা হু যে আজ্ঞা কু পচরামা এই বর্ষা দিনিয়া পনিপরিবা চাষরে বিহন কেনা করে ঠিক করমা, কেন রকমে প্রস্তুতি করমা যে।
0: বঢ়িয়া কথা আজ্ঞা, নু পচরে পচরে করে বুঝু সে অনুসারে আমি বি চালমা আগে। আজ্ঞা জোহার।
1: জোহার আজ্ঞা। দেখুন আজ্ঞা আপনার ফোন লগা লাগে লাগলা বড়া ঔষধ লাগলা আমি, কথা হচ্ছে ইহেদে বর্ষা দিনিয়া পনিপরিবা করবার লাগি আমার অঞ্চলর চাষী ভাই মানে অটা ভিড়ুছন আর করুছন গলে, কিন্তু কথা হচ্ছে ইথিরি কেন রকমর বিহন মানে প্রকৃতরে কেনতা কেনতা বিহন লাগবা, বর্ষা দিনিয়া বিহন খালি ঠিক হিসাবে কেনতাগিরি চাষ করা যাই পারবা, আর তার লাগি প্রস্তুতি প্রকৃতরে কাণা করবাকে পড়বা, আগ্রু টিকে যদি ব্যবস্থা নেই হইতিবা চাষটি টিকে আগ পঁচা দর কঞ্চা হেলা বাগির আগ্রু প্রস্তুতি কলে বি ঠিক নেই হইপারে, তো ঠিক প্রস্তুতি কেনতাগিরি হইপারবা পহেলা আমকু টিকে বুঝাই দেবে এই বিহন বাছবার সাঙ্গে।
2: কেনা চাষর ফার্স্ট যদি আমার পলহা ভল করে পকাইবা বলে আগে বি আমার ভল অমল দেবা, যা কারণ কি যেহেতু বর্ষা দিনিয়া হচ্ছে বলে আমি সমান মানে আমার যেটা জমি আছে সমতল হেলা সে সমানে নাই করিকিরি উচ্চা আমি 15 সেমি উচ্চা করিকিরি বেড মানে তৈরি কর, যেটা আপনার টমাটো হো বাইগন হো কি লঙ্কা হো আমি হে সব জারা হেনে পকামা। বর্ষা দিনে কানা ধ্যান দেমা কেন যেহেতু বর্ষা দিন আগে বর্ষা বি হয়ে যাবার চান্স আছে সময়ের আমি গোটে যেটা বি গোটে আমার চারা যদি করুছু তাহলে গোটে ছাউনিটে দরকার, কেনটা ছাউনি কহুন যেটা আমার পলিথিন গোটে ইয়েটা থিবার কথা, যদি বাই চান্স বর্ষা হলা বলে যেমনি আমার চারা গুড়াকে নষ্ট নাই করে আর সেটাকে আমি কানা কুচু পলি টনেল কুচু মানে আপনার গোটে

0: যদি গভর্নমেন্ট অফিসরে যদি কন্ট্যাক্ট করিথিমা বলে যদি আগকে কিছু প্রোগ্রাম আছে কৃষি বিজ্ঞান কেন্দ্রে যদি আমি কথা হইথিমা তাহলে যদি কিছু সুবিধা কি যাহা বি থিবা আর বর্ষ লাগি সেটা আমি সব চাষ ভাই মানে লাভবান হই পারবে। পহলা তো সেমানে এজো অফিস আর ডবল অফিসরে টিকে জেনতি বি কন্ট্যাক্ট করবার কথা। তাঁকর বহুত ভিন্ন ভিন্ন স্কিম রয়েছে, ভিন্ন ভিন্ন স্কিম রহুছে যেটা কি সেমানে মানে লাভবান হই পারবে।
1: সুবিধা সুযোগ মানে বি মঝেরে মঝেরে আসুছে, বড়িয়া কথা কহিলে। আউ ইতার সঙ্গে আর কেন কেন জিনিস কি আমি ধ্যান দেবার কথা আমি সেটা বি টিকে কহি দোন।
0: কিসম গুড়া বি আমি যেটা আমার খরিফ রে যেন কিসম গুড়া হচ্ছে সে কিসম গুড়া দিয়ে করবার কথা। রোগ প্রোক যেতবেলে হবা রোগ প্রোক সেতবেলে আপন মানে আমার চাষী ভাই মানে সেতবেলে তাঙ্কু রিকোয়েস্ট যে বিনা বিনা পচরিকি আমার সার মানুষ বিনা পচরিকি কোনসি রোগ রোগ পোক লাগি কেমিক্যাল স্প্রে নাই করবার কথা। কারণ কি আমার চাষী ভাই মানে তাঁকর গোটে কানা মনে অছি কি আমি যদি দুইটা কেমিক্যাল মিশাইকি দেইতামা তাহলে জলদি তার রোগ মানে রোগটা কন্ট্রোল হয়ে যাবা। কিন্তু সেটা গোটে কহবার লাগি চাহুছি যে কোনসি কেমিক্যাল কোনসি কেমিক্যাল সাই মিশা হয়েকি দিয়া নাই হুয়ে কোনসি রোগ হয়ে যে সেমানে পাখের থিবা কৃষি বিজ্ঞান কেন্দ্র হো ব্লক অফিসরে হো সেমানে আগো কন্ট্যাক্ট করুন তারপরে যাইকি চাষী ভাই মানুষ অনুরোধ সেমানে তাঁকর জমিরে সে ঔষধ গুড়া ব্যবহার করে।
1: যা হো মনে আজ্ঞা আমি আজকা ফোন করলু আকাশবাণী বলাঙ্গীর তরফ নু কিষাণবাণী বিভাগ লাগি আপন বহুতটে কথা কহিলে। পনিপরিবা যেন চাষী ভাই মানে চাষ করবার লাগি যাউছন কেন কেন কিসম সবু বাছবে কেনতাকিরি কেনঠানু আনবে কেন কেন রোগ পোকে কেন কিসম মানে দমন করি হেসি কেনতাকিরি ঘাড়ি প্রস্তুতি করমা সবু কথা বুঝেগিরি কহিলে। আপনকু বহুত বহুত ধন্যবাদ। বুঝে সুঝেগিরি
2: ওই বনিয়া সুন্দর বুঝে গেল
1: একদম খেদাড়ু কিন্দ্রে আলা বগি লাগলা।
2: হই কথা হচ্ছে বাবু বর্ষা দিনে যেন রকমের পনিপরিবা চাষ করু আমি দুইটা কথা নিহাতি রখবার জরুরি। পহেলা কথা হল পায়েন আর গোটে কথা হল রোগ পোক। লোক কহবে বর্ষা দিনে কেন পায়েন পায়েন দেবার কথা নে কহবার মুই পায়েন কেন বটামা যে তার ব্যবস্থা করবার কথা কিনি জহ পায়েন হয়ে গলে বুন্ধে পায়েন জমি গলে গছ খারাপ হয়ে যা।
1: ইনে গোটে কথা চাষী ভাই বহন মানুষ বি কহমা যেন মানে আমার পুটল হেলা কদলি হেলা এই চাষ মানে করিছন বর্ষা সময় আসিগলা প্যান যেনতা বুনতলে জমি নি রহবা তার উপেটা সাঙ্গে সাঙ্গ করি রখুন একা।
2: আর যেন হিসাবরে প্যান মোড়াবার কথা যেতবেলে যদি মঝেরে ছাড়ি ছুড়া দৌছি মাটির বতর দেখিগিরি প্যান টিকে বি মোড়াবার দরকার
1: প্যান র ব্যবস্থা বি রখিথুন।
2: আর গোটে কথা পনিপরিবা চাষ যেতবেলে করুছন সবুদিন গছর পতর মানুষ আর গছকে ভালকি নিঘা রখবে। নিঘা রখলে রোগ আর পোক দুইটা ধরা পড়বে। ধরা পড়লে যে আমি তার আয় উপে করি পারমা। চাষী ভাই মানে এই গোটে কথা ধ্যানতি নিহাতি রখবে আর পনিপরিবা চাষকে আগে বড়াবে। কাঁকি আমার অঞ্চলের যেতকি উৎপাদন হচ্ছে আমার অঞ্চল লাগি সেটা যথেষ্ট নাই সে আমাকে বাহার উপরে নির্ভর করবাকে পড়ুছে তো আমার অঞ্চলকে বি আমি আত্মনির্ভর করবাকে পড়বা আমার অঞ্চলের পরিবার চাষ করিকি ভাল পরিবার চাষ করিকি যদি আমি বাহার করি পারলাম আমি আত্মনির্ভর হয়ে পারমা।
1: চাষী ভাই মানে গোটে কথাকে জহ ধ্যান রাখুন যে আমি ভাল গজাটে ভাল গছটে পাইমা বেলে যাকি ভাল ফসলটে হয়ে পারবা লাভটা হবা। আর অনেক সময়াতে কাণা হচ্ছে আমার জহ আয়দা হবা পয়সা মিলবা বলিকি শেষেতি যেনপারে সে সারটা ঝিটি যাওছন রাসায়নিক সার মানে বিষ মানে যেনথির লাগি ফসলটা নুকসান হয়েকি বহুটে সহবাকে পড়ছি ক্ষতি। এথির উপরে বি আমি যদি ধ্যান নাই দেলা বেলে অসুবিধা দি পড়মা।
2: দেখো বাবু বহুত সুন্দর কথাটে কহিল কিন্তু কথা হল আমি আগো যেনতা চাষ করুথলা বছর পনেরো কুড়ি আগরু ইহাতে আমার চাষর তরিকা বহুটে বদলি গলা
1: কেতে নি কেতে
2: কাণা বলে ধীরে ধীরে নয় উপে মানে বাহুছে যন্ত্রপাতি বাহারা আর নয় নয় তরিকা মানে বাহার করলে নু আমার কৃষি বৈজ্ঞানিক আজ্ঞা মানে বহুটে পরিবর্তন হয়েছে। সরকার যেতবেলে বি চাষী উপরকে চাষর উপরকে গুরুত্ব দৌছন ই যেন গলা বারো বছর ভিতরে আমার দেশের কৃষি ক্ষেত্রের কাহি কেতে পরিবর্তন আসছে।

0: দেখল তো?
1: হ্যাঁ দেখলি যে, কিন্তু কথা হচ্ছে বাবু, যেহেতু এসুর যেন গরম হেলা, এই গরম কে ভাবি দেলা বেলকে মন ছটপটে যাচ্ছে। আমার জীবন কাল ভিতরে আমি এতকি গরম নাই দেখি। আমার বুড়া মানে বি কহুছন যে সেমানে বি তাঙ্গর জীবন কাল ভিতরে এতকি গরম নাই দেখি দেইতালি। এতকি গরম হেবার মূল রে রহিছে আমার অঞ্চলের পরিবেশটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে।
0: ওই এথির লাগি তো ইহেদে বুড়া মানে দুনিয়া উল্টি বসলান বলুছন পরে।
1: হ্যাঁ কিন্তু বাবু, আমি আমার হাতে দুনিয়া উল্টাউছু। আমার অঞ্চলের পরিবেশকে আমি ধীরে ধীরে খারাপ করে দেছু। যেন ভিনে পরিবেশে আমি বঁচিছু, সে পরিবেশকে সুধরাইকি রখবার দায়িত্ব হচ্ছে আমার। আমি যদি নিজে সুধরাইকি রখি নাই পারমা, বলে আমার পরিবেশ আমি যেটা আমি ছাড়িকি যাই হেনা একা থাকা সবুদিন। আউ গোটে কথা

গীত আনন্দ বক্সী, সঙ্গীত এ আর রহমান, কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ, কথাচিত্র তাল।

0: শুনিলে আকাশ ভাঙে,
1: এফএম ব্যান্ড 101.9 মেগাহার্জ যোগে আপনমানে কার্যক্রম শুনুচন্তি আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্ররু। প্রচার করছু শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমরে ডক্টর এম বালা মুরলীকৃষ্ণনক শাস্ত্রীয় গায়ন।